0: আসসালামু আলাইকুম।
1: মেহরবানি
0: শুক্রিয়া সিঙ্গাল মামা সঙ্গে খেয়ে জোড়ে তবিয়ত দে বরাবর দে বল চলকে
1: ইজাজত
0: গড়বড়ে রাশি লখর কে বল্লা খারাপ আর কে মনসিবি কুরালো সারা বস আল্লাহ পাক হালাত খারাপ ছি
1: আখতা
0: কুরবানি দিয়ে আগস্ত
1: আলহামদুল্লাহ
0: কুরবানি দরবার কে কবুল কি সহি কারণ কুরবানি আগস্তে গরমে কার মারো লঞ্জে নি কারু নেই ডের পকে বারো বার কারু পেশ ডের পাগো জমান দে না কেন প্রোগ্রাম কে বসে শরী কে রা সারা
1: প্রোগ্রাম
0: কেমন কে জবরদস্ত লাগে ওই খালক কই সবই সচ বান্দি কেন সচ ইারান দিন ডের জিয়াত সড়ি কি নি দোকানি দরগলি নি আল্লাহ পাক ডের জিয়াত খুশহালি কি মখ বগোর খালক সুমর মিনা বা ইয়ারি বা দোস্তি বা জান পেচান দি আগাই দোস্তাই কে জানো বিয়া রিশতে কড়ি দি তরো সপুরে আগা রিশতে চিজিন আগা কাইম দি আগা খালক চেনা খোরিয়ানি দাগে সারা চিদিন আগা ইনতেহাই খুশাল দি সহি
1: কেনা
0: সালাম লেগে
1: ঠোল মিনাওয়ালা
0: ডেরা ডেরা জাহান মননা তমন তকাল ও গপে শপে দর সরম লগো নো কোশিশ বকো چې تاسو ته بس ټپې به راته هم پکې شاملو. ولې چې د خوشحالۍ رز دا د خوشحالۍ رز مانځله کېږي، نو موږ به کوشش کوو چې د خوشحالۍ رز چې ده نو هغه به ښه طریقې سره به مانځو.